নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রতি বছরের মতো 20 মে সারা বিশ্বে বিশ্ব মৌমাছি দিবস পালন করা হয়। আমাদের বাস্তু সংস্থান এবং খাদ্য নিরাপত্তার জন্য মৌমাছির গুরুত্ব অপরিসীম। কেন এই দিবস পালন করা হয়? মৌমাছিরা বিশ্বের প্রায় 90% সপুষ্পক উদ্ভিদ এবং 75% খাদ্যশস্যের পরাগায়নে সাহায্য করে। পরাগায়নের মাধ্যমে তারা জীব বৈচিত্র্য রক্ষা করে এবং ফসলের ফলন বাড়াতে সাহায্য করে। মৌমাছি পালন এবং মধু সংগ্রহের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়। আধুনিক মৌমাছি পালনের অগ্রতিথি হলেন আন্তন জানসা, যার জন্মদিনকে উপলক্ষ করে 20 মে তারিখটি বেছে নেওয়া হয়েছে বিশ্ব মৌমাছি দিবস পালনের দিন হিসেবে। 2017 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই দিনটি পালনের জন্য স্বীকৃতি দেয়। মৌমাছি রক্ষার জন্য আমরা ঠিক কী কী করতে পারি? বাগানে বারান্দায় বৈচিত্র্যময় ফুল গাছ লাগাতে পারি, ক্ষতিকারক কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে আমাদের, আর রাস্তা বা বাড়ির আশেপাশে বন্য মৌমাছির চাকে বিরক্ত না করা, তবেই হবে বিশ্ব মৌমাছি দিবস বা ওয়ার্ল্ড বি ডে পালনের যথার্থ সার্থকতা।

শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে এই গানটি। এখন বলি সরকার দ্বারা অনুমোদিত উপকারী কিছু যোজনার কথা। এগুলি শিক্ষা, স্বাস্থ্য আর অর্থনৈতিক সাহায্য প্রদানকারী কিছু যোজনা। বেটি বাঁচাও বেটি পড়াও, মেয়েদের জন্ম এবং শিক্ষাকে উৎসাহ দেওয়া, মেয়েদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি গড়ে তোলা, শিক্ষায় স্কলারশিপ ও সহায়তা প্রদান করার জন্য এই যোজনাটির মুখ্য উদ্দেশ্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা উদ্দেশ্য হল 10 বছর বয়সের নিচে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার আয়োজন করা হয়েছে। সরকার দ্বারা নির্ধারিত এই যোজনাটিতে সুদের হার খুব ভালো। কন্যা সন্তানের পড়াশোনা এবং বিয়ের সময় সঞ্চিত টাকা যাতে ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পরিবারের মহিলারা যাতে বিনামূল্যে রান্নার গ্যাস ও চুল্লি বিতরণ করলে তারা যাতে পেতে পারে ফ্রিতে এলপিজি কানেকশন করে দেওয়া, যাতে মহিলারা ধোঁয়াবিহীনভাবে স্বাস্থ্যকর আবহাওয়ায় সুচারুরূপে রান্নার কাজকে পরিচালিত করতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করা হয়েছে। মুদ্রা যোজনা, এই যোজনার উদ্দেশ্যই হল মহিলাদের ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য সরকার দ্বারা ঋণ প্রদান করা হয়। 50,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ এই যোজনায় পাওয়া যেতে পারে। এতে সুদের হার তুলনামূলকভাবে অন্যের তুলনায় কম। আর্থিক দিক থেকে যাতে মহিলারা শক্তিশালী হয়ে উঠতে পারে এবং এক সুন্দর বুনিয়াদী জীবনযাত্রা গড়ে তুলতে পারে এই উদ্দেশ্য নিয়েই শুরু করা হয় মুদ্রা যোজনা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা হলো এমন একটি ভারত সরকারের যোজনা যেটি মাতৃত্ব সহায়তা স্কিম। এটি এই যোজনার মাধ্যমে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের আর্থিক সাহায্য দেওয়া হয় যাতে তারা গর্ভাবস্থায় ভালো ও পুষ্টিকর স্বাস্থ্য সেবা নিতে পারে। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য আর পুষ্টিকে উন্নত করা, গর্ভাবস্থায় কাজের কারণে যে আয়ের ক্ষতি হয় তার আংশিক ক্ষতিপূরণ দেওয়া এবং হাসপাতালে ডেলিভারি আর টিকাকরণকে উৎসাহিত করার লক্ষ্যেই শুরু করা হয় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা।

শুনছিলেন আরতি মুখার্জির কণ্ঠে এই গানটি। বাইরের খেলাধুলা শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য। শরীরের গঠন দৌড়ঝাঁপ করলে হাড় ও পেশি অনেকখানি মজবুত হয়। রোদে খেলাধুলো করলে শরীরে ভিটামিন ডি পায়, যা ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। নিয়মিত শিশুরা বাইরে খেললে ওদের ওজনও নিয়ন্ত্রণে থাকে আর শরীরটা চটপটে ও চাঙ্গা থাকে। অন্য শিশুদের সাথে মেলামেশা করতে পারে, কথা বলার দক্ষতা গড়ে ওঠে, ওরা বন্ধু বানায়, বন্ধুত্ব করার ক্ষমতাও ওদের বাড়ে। তাই বন্ধুরা বলবো, ইনডোর গেমস না, আউটডোর গেম, বাইরের খেলাধুলায় আমাদের শিশুকে নিযুক্ত করতে হবে। বাইরের খেলাধুলার আরেকটি মজার ব্যাপার হল, দলগত খেলায় নেতৃত্ব দেওয়া, মিলেমিশে কাজ করারও একটা শিক্ষা পাওয়া যায়। মানসিক প্রশান্তি অর্থাৎ প্রকৃতির মাঝে মাঠে খেলাধুলো করে শিশুদের কিন্তু মানসিক চাপ আর উষ্ণ উদ্বেগ অনেকখানি কমে। খেলাধুলোয় শিশুদের ধৈর্য এবং কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতাটাও বাড়ে। খোলা পরিবেশে খেললে শিশুদের চিন্তা শক্তি আর কল্পনা শক্তি দুটোই বৃদ্ধি পায়। পার্ক, ছাদ বা বাড়ির উঠোনে খেলাধুলোর জন্য ওদেরকে আমাদের একটু সুযোগ করে দিতেই হবে। শিশুদের মাঝে মধ্যে আমরা যদি সম্ভব হয় মাঠে যাওয়ার জন্য অবশ্যই উৎসাহ দিতে পারি, না হলে সপ্তাহে একদিন তো নিয়ে যেতেই পারি আমরা। বর্তমানে মোবাইল বা স্ক্রিন থেকে সরানোর জন্য, ওদের স্ক্রিন টাইমটাকে আরও ছোট করার জন্য আউটডোর গেমের মতো জাদু বোধহয় আর কিছু নেই। শিশুরা শুধু ঘরে থাকলে সে একদিন বাস্তব জগৎটাকে ভীষণভাবে ভয় পেতে শুরু করবে। তাই হাতে হাতে স্মার্টফোন নয় বন্ধুরা, শিশুর শারীরিক আর মানসিক বিকাশের জন্য ওকে একটু বাইরের খেলাধুলো আমাদের নিয়ে যেতে হবে। কারণ মনে রাখতে হবে, একটা বড় প্রকাণ্ড মাঠই হলো শিশুর জীবনের প্রথম বিশ্ববিদ্যালয়।

0: দেখেছো কি কেউ রাতের আঁধারে ঝিকিমিকি জলে জোনাকি, আকাশের বুকে তারার দেয়ালি যায় সপ্তারা গোনাকি, আসমানি রঙে রাঙা বনফুল ফুটে ঝরে যায় আড়ালে, ডানা মেলে পাখি দূরে উড়ে যায় নিচে হাত দুটি বাড়ালে, সারাদিন ধরে দেখি চেয়ে চেয়ে গড়ে ভাঙে ঢেউ সাগরের, পিচকলা পথে কুকুরের ছানা ঘুরে মরে যেন হা ঘরে, ফুল সাজে সেজে চাঁদের আলোয় ফুল পরিদের বেশি কি, স্বপ্নের মাঝে গেছে কেউ জানো ফুল পরিদের দেশে কি।
1: নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর, মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়ে কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়।
0: পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি ঝুনাকিদের বসেছে দরবার, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমোনোর দল, পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ, দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, বলছে কোকিল
2: গাইব কি গান,
0: গোলাপ বলে
2: ফুটব কি,
0: মেঘের তলে সূর্যি সুধায়
2: মেঘ ঠেলে ভাই উঠব কি,
0: বললে খোকা
2: গান গা পাখি গোলাপ কলি ফোট না রে, সূর্যি মামা সূর্যি মামা মেঘ ঠেলে তুই ওঠ না রে,
0: অপরাজিতা চোখ মেলে চায় বললে
2: কারা তোমরা গো,
0: পাখনা নেড়ে বললে ভ্রমর
2: আমরা কালো ভোমরা গো, গায়ক বুঝি গান শোনাবে বেশ গলা ভাই, গাও আবার গায়ক নহি গায়ক নহি আমরা সবাই চৌকিদার, তকমাটা কুর্তা মোদের জোবরা মাথার পাগড়ি গো, মৌ ও মোমের শুল্ক আদায় খাস নবাবির চাকরি গো,
0: ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায় বনেকারা গান গায়
2: ঝিমি ঝিমি ঝুমঝুম ঝিমি ঝিমি ঝুমঝুম,
0: চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি, চাঁচায় মিটি মিটি বনভূমি নিচ্ছুম
2: ঝিমি ঝিমি ঝুমঝুম ঝিমি ঝিমি ঝুমঝুম,
0: ফাল্গুনে বনে বনে পরিরাজে ফুল বনে চলে এসো ভাই বনে, চোখ কেন ঘুম ঘুম
2: ঝিমি ঝিমি ঝুমঝুম ঝিমি ঝিমি ঝুমঝুম,
0: জানালায় মুখ দিয়ে দেখি সাদা জোছনা পাতাগুলো হলো গিয়ে রূপলিতে রোজ নাই, ও গো শোনো কান পেতে মোরা আছি গানে মেতে,
2: ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠন ঠন জপ মাপে বলটন আমাদের রোশনাই, ঘোর ঘোর এই আলো আচ্ছায়া বাসি ভালো ঘুরে উবে গান পায় খুশি হুশ নাই,
0: চুপি চুপি ভয়ে ভয়ে জোছনার আচ্ছায় যেই কেনু হেঁট হয়ে জুতো মোজা দিতে পায়।

0: ও মা, ও মা, মা গো, সাত সকালে যখন তুমি জাগো, দেখতে পাও না নীল আকাশের তলে মিটমিটিয়ে জলে ছোট্ট একটা তারা?
1: মিন্টু পিসি ছাড়া কেউ জানে না তারাই ওটা নয়, সারা আকাশময় সঙ্গী খোঁজে ছোট্ট একটা ছেলে, মাটির প্রদীপ জেলে।
0: প্রদীপও নয় ঠিক, হয়তো চোখের আলোর চিকনি, হয়তো বা তাও ভুল, হয়তো কোনো নাম না জানা ফুল।
2: ও মা, ও মা, মা গো।

0: যখন তুমি জাগো দেখতে পাও না নীল আকাশের তলে মিটমিটিয়ে জলে ছোট্ট একটা প্রদীপ তন্দ্রাহারা, তোমরা বলো তারা?
1: চকিতে সূর্যি মামা ভাঙলো তেড়ে মেঘের খোঁয়ার,
2: শরতের চাউনি খানি জ্বললো উষায় গগন কোনায়,
1: বাতাসে দিক বিদিকে আনন্দে ওই বার্তা শোনায়,
2: শেফালি ফুটলো আবার ছুটলো আবার গন্ধ মদির,
1: পাপিয়ার গান জেগেছে কণ্ঠ ছাপি শোনরে বধির,
2: শাবলের ভাঙন ধরা কাদন ভরা নদীর চড়ায়,
1: হাজারো কাশ ফুটেছে দেখবি যদি আয়রে তরায়,
2: বাদলের থামলো মাদল বাজলো এবার সুরতি বাঁশি,
1: কাঁদনের থামলো পালা লাগলো তালিম হররা হাসির,
2: মাধুরী ছাপিয়ে পড়ে লুটিয়ে পড়ে আজ দুনিয়ায়,
1: আমুরি দেখবি যদি মাদবি যদি আয় তোরা আয়, আমুরি দেখবি যদি মাদবি যদি আয় তোরা আয়।
3: এক যে ছিল গাছ, সন্ধে হলেই দু হাত তুলে জুড়ত ভূতের নাচ, আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ফালুক হয়ে ঘাড় ফুলিয়ে পড়ত সে গড়গড়, বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর,
4: এক পশলার শেষে আবার যখন চাঁদুত্ব হেসে, কোথায় বা সেই ভালুক গেল কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁপ বেঁধেছে লক্ষ হীরার মার,
5: ভোরবেলাকার আচ্ছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে, সকাল হলো যে একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর,
6: খেয়াঘাটে আছে এক বুড়ো বট গাছ, ডালে তার সারা দিন পাখিদের নাচ,
4: মাছ কাঙে যদি ভাই খেয়া চলে যায় লোকেরা ছায়ায় বসে শরীর জুড়ায়,
3: সাজবেলা পথিকেরা ভাবে হাঁটা মিছে, খড়কুটো জেলে ভাত রাঁধে তার নিচে,
0: খেয়ে দিয়ে শোয় তারা নদী বয় পাশে, পাতাগুলি তাই দেখে জোছনায় হাসে,
7: বন বনানি সবুজ রানী বোন আমাদের মা, ও ভাই মানুষ শুনো তোমার মাকে কেটো না,
1: মায়ের মতো বৃক্ষ সমাজ স্নিগ্ধ শীতল স্নেহী জীবকুলকে বাঁচিয়ে রাখে অনেক কষ্ট সহে,
7: মায়ের সঙ্গে নারীর টানে যেমন মোদের টানে, উদ্ভিদ সেই কথা বলে মোদের কানে কানে,
1: গাছ কাটা আর মাকে কাটা একই কথা হলো, গাছ কেটো না মানুষ এবার গাছ বাঁচিয়ে তোলো।
7: তিনটে কোকিল সন্ধে বেলা ডাকে বসন্তে নয় প্রচণ্ড বৈশাখে, শিরিষ গাছে কৃষ্ণ চূড়ায় তেঁতুল পাতার ফাঁকে, এ এখানে সে সেখানে কে যে কাকে ডাকে, সারাটা দিন আগুন গলা আকাশ যেন পাথর, কাঠবিড়ালি পিঁপড়ের আও কাতর, হাওয়ায় দোলে চোখ ঝলসা ধপধপে এক চাদর, নদীর মধ্যে নদীও নেই পাথর, এই গ্রীষ্মে সমস্ত গান মানা, পুড়ে যাচ্ছে চাতক পাখির ডানা, এর মধ্যে হঠাৎ এমন দুরন্ত এক বসন্তের হানা, তিনটে কোকিল মানল নাকো মানা,
2: ফাগুনে

0: মেলা, হাসি খুশি মিষ্টি মিঠাই প্রীতির পরশ মেলা।
1: ঝুমকো গাছের ঠুনকো ডালে টুনটুনি গায় গান,
2: খুশি গান গেয়ে হয়রান,
1: দোলে দোল দোল দোল দোল, হালকা হাওয়ায় যায় ভেসে যায় গানের কলরোল।

0: হিমের চাদরে গায়ে জড়ালো ভোরের বাঁকা চাঁদ, আলোর ধারা রাঙলো আকাশে ভাঙলো পুবের বাঁধ, গানে গানে প্রাণে প্রাণে আনি উদাস সুর, আহা মনটা না সেই তান।
1: ওকে শিরিষ গাছে ঝুনঝুনিয়ে গুনগুনিয়ে গায়, অবাক হয়ে কৌতূহলে টুনটুনি তাকায়, পাতায় পাতায় পাপড়ি ফুলে কাঁপতেছে বিলকুল, টুনি করতো তাতে স্নান। নিচ্ছাড়া আজ প্রথম টুনির অধীর তনু খান, হালকা হাওয়ায় পলকা ডালে টুনটুনি গায় গান,
2: ওশি গান গে হয়রান, ওশি গান গে হয়রান, ওশি গান গে হয়রান।
3: কচি কাচাদের সঙ্গে শুনছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছড়া।

কোথায় পালাবি? এর সাথে বন্ধু শেষ করব আজকের অনুষ্ঠান। আজকে সমগ্র অনুষ্ঠানটিতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অপর্ণা। নমস্কার, শুভরাত্রি।